0: সম্মন গ্যাডু দিভে এফএম, দিভে এফএম, দিভে নায়ক।
1: মোদিহে একে মেগাহার্টস দিভে এফএম।

ইসলাম দেনুগে মতিবেরিকম বায়ান করাওয়া ফাওয়া হাদিস ফুলে আল ইমাম আহমদ রিওয়া করাওয়া ফাওয়া হাদিস হেগে বাণা গাওয়ানি ম্যাং অল্লাহ এদে বেফা কালন্না রুসুল লেভি জাবির বুন আব্দুল্লাহ বিদালুয়ে আল্লাহ রুসুল লেভি উমর বুনুল খাত্তাব ফতুগে আহুল ওয়েরেঙ্গে বায়কু মিহুঙ্গে আতুং লিবি ওয়াডাগে নেভি সিটি ইং হিপ্পাবাগেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারি হাওয়াডাগেন একলেগে ফাণং এ সিটি বিদালুয়ে দেভিয়ে ফহে ইতুরে কলেগে ফাণ কোফাইস করাওয়া বিদালুয়ে এ হাত্তোবগে দারি কালুন্নে কলেগে ফাণ রঙ্গলং হাগিগে নুবল্লাবা এ ওয়াহাকতা গাবুল কুরে বিতোয়ে তিমং কলেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু কুদুরে ফুলুগাওয়া কলাঙ্গে গন্দেওয়া বিদালুয়ামে তিয়ে মামিউঙ্গে গাতাম তিমং কলেগে ফাণ এ রিসালা ত্যাগেন ওয়াডাগতি সাফু সাফু কো বায়াম মেগেন ওয়াগুতুগে এ বামি হুন্না এ বহি ফটোগে হুলবেরিনা তিয়ে বামি হুন সওয়ালে নুকুরাশে এমি হন তেদ বহন জবাব দি ফিনামা তিয়াবা মি হন এবস দগু কো ফানে নুয়াতা এবা মি হন দগু বহন জবাব দি ফিনামা তিয়াবা মি হন এবস তেদ কো ফা হুটে তিমা কালেগে ফাণুগে ফুরানা ফুলু একলাঙ্গে ইয়াদু গুদুরে ফুলু গাওয়া কালাং গন্দে পাবি তাড়ুমে মিয়াদু সালাম লেভি মুসাগে ফাণু দিরি দুনিয়ে গা হুন নে বিনামা একলেগে ফাড়াম বেস তিমা কালেগে ফাণা তাবাবে ওয়াডা গন্নাম জহি ওয়াডা গতি হে কেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গে মি মাতিবেরি বাসফুলাকি ওয়ারক গিনা কান্তাতকে বায়াং কোরাওয়া ফাওয়া বাসফুলে ইসলাম দীনাকি ইনসানুগে এমমে হা কান্তাতং হাল্লু কোদ্দিনুম গে কাবিল কং হুরি দীনে কামা ইসলাম দীনে ফহু এহেন এবেস দীনে আল্লাহ গাবুলু নুকুরাওয়ানে কাম মি বাসফুলম ওয়ারা সাফ কোন্দে হাবে হামা এহেমমে এহেন দীন দীনুগে মি হুঙ্গে ওয়াহাকাতং আড়ু হুমুগা ইসলাম দীনা গেল্লুমে বেদানে কামে কোগে নুয়ানে কাং এঙ্গে এহেনি এফাদা মিহুঙ্গে সাবাবুং মি দিন গাবুলু কোগ্গেন হুরি মিহেগে আকীদায়া কুডাবিয়াস উনিকামেন আতুয়েদা ফাদা কামে কোগ্গেন নুয়ানেকাং এঙ্গে শাক্কেনে মিয়েদু মুসলিমম মাগফুরেদ্দমং একি সিফা সিফাগা মি দিনুগে আদুবুম মাসেকে কোরামু গেন্দা দুয়াসওয়ারেগা মি বিসনালুং কোম্মেহেম বেনুন নুগুতায়ে হিতাম মে রীতি কো দেখেবে ওয়াহাকে নামাবেস বাতিল দিন তাহুগে ওয়াহাকে কি হাকিগতেন্নে ওয়াহাকতাকে

0: মুন্না কবা কি হি না কে দেড়া হিয়া
1: আলহামদুলিল্লাহ মুন্না আরাঙ্গা কালো মেং দেড়া হিয়া
0: আফনাস দেড়া হিয়া মুন্না মুন্না কম বড়া মেকে দাক্কা ফুং আতা
2: মুন্না তি হে বরক হ ভেন্না হিং কমেন নে আফন তি কাং কোলান না
1: তি কো দুং হাউ দা হাই রাঙ্গা লায়ে তি হেং মুন্না আই কহি আহ হাল বলা ফে মুন্না সকাং কাং কো দেন না হে দি মুন্না আবার হা উপাওয়ে

আদি হামাকাশবারু তিমাং খামানা এওরেন নং হাদিয়ায় মিফনুবানি দেং এ হাদিয়া আই গেম ফোনওয়ে মিহু এম্বুরি আন্নানি খুং ইচ্ছাকায় গেন্তো বাল্লবন্তিমং খামানা ইন্তজার করবানমে।

0: এখমানা আড়ুখং খুরব্বা থেকেতি এখমানা থেদুমগুং একিবা কুরিয়ে হামাকাশবরুং এখমানা বি খা ফেরো কৌমেগে মিহুঙ্গে তেরেনে
1: قيل لها ادخل الصرح فلما رأته